প্রণাম শ্রোতা বন্ধু, আজি রুক্মিণী বিবাহর দিন, পুনে একাদশী। রুক্মিণী মধ্যে একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছিল। তাঙ্কর পিতা থিলে বিদর্ভ রাজ ভীষ্মক। ভীষ্মকঙ্কর চারিপুত্র থিলে এবং একমাত্র কন্যা রুক্মিণী। চারিপুত্রঙ্ক মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুক্মিণী শ্রীকৃষ্ণঙ্ক প্রতি মনরে নকারাৎমক ভাব পোষণ করুথিলে। সে কৃষ্ণঙ্কু শত্রু রূপে দেখুথিলে। কিন্তু রুক্মিণী বাল্যকালরু কৃষ্ণঙ্কু স্নেহপূর্ণ দৃষ্টিরে দেখুথিলে। কৃষ্ণ যেমিতি তাঙ্কর ইহকাল পরকালর দেবতা, কৃষ্ণঙ্ক বিনা যেমিতি তাঙ্কর অন্যগতি নাহিঁ। সূর্যদেবতাঙ্ক আশীর্বাদ পাই রুক্মিণী কৈশোররে কৃষ্ণঙ্কু পতিরূপে পাইবা পাই ব্রত উপবাস রখুথিলে। রুক্মিণীঙ্ক সৌন্দর্য ও গুণরে মুগ্ধ হই কৃষ্ণ মধ্য তাঙ্কু মনে মনে পত্নীর মর্যাদা দেইথিলে। কিন্তু এ বিবাহরে প্রতিবন্ধক থিলে রুক্মিণীঙ্কর বড় ভাই রুক্মী। সে চাহুথিলে ভৌণীর বিবাহ চেদি রাজা দমঘোষঙ্ক পুত্র শিশুপালঙ্ক সহিত হউ। কিন্তু রুক্মিণী শিশুপালঙ্কু পছন্দ করুনথিলে। যেউমানে শ্রীকৃষ্ণঙ্কর বিরোধী থিলে

0: শ্রোতা বন্ধু কুহযায় আজির শিশু আগামীকালির নাগরিক হাজি যে শিশু অনেক দিনে হেবে দেশের কর্ণধার সেই মানক ভিতর কিয়ে ডাক্তার হব তো আয়ে অধ্যাপক কি দেশের সৈনিক হব তো আয়ে উদ্যোগপতি বিভিন্ন জায়গায় সেমানে কাম করবে রাজনেতা ঠু কৃষক শিল্পপতি ঠু শিক্ষক ভবিষ্যতের দেশ বিদেশে কাম করবে আজির এই শিশু মানে সেইপা শিশু মান উপযুক্ত শিক্ষা সংস্কার দেওয়া সবু অভিভাবক গুরুজন ও বড় মান প্রধান কর্তব্য। শিশু মানুষ চরম নৈতিকতা আশা করা ঠিক কথা, এসহ শিশু মানুষ ভাল রাস্তা দেখে মন্দ গুণ ঠার দূরে রাখা সব বড় মান দায়িত্ব। আজ প্রভাতে এ সম্পর্কের সংক্ষিপ্ত মত রাখতে বিষ্ণুপদ দাস।
1: পিলা ছোট ছোট কথার এই মোবাইল দেবা কিংবা সে খেলা নছাড়া প্রত্যেক কথার সে আকট করা এই সব অভ্যাস গুড়িক পরিহার করতু, নিজে সংযম রহন্তু, পিতা মাতা পরিবার সমস্ত মানে এবং নিজ পরিবার শৃঙ্খলিত করতু। পিলা মানুষ আজি যেমি স্ট্রেস বড়ি যাচ্ছি, ইম্বালান্স হয়ে যাচ্ছে। আজিকালি বাপমা মানে পিলা অন্য মান সহ তুলনা করা ফলরে পিলা মানক পাঠর বোঝ।

0: শ্রোতা বন্ধু, আজর কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লেখিবে। আজি পাই এতিকি, নমস্কার।
1: শেষ হেলা প্রভাত পরিক্রমা। প্রযোজনা করেছিলেন বিনয় কুমার সামন্তরে, উপস্থাপনার থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুনন্তু আলোচনা দীর্ঘসূত্রে বিনশ্যতি। আলোচনা করেছেন ডক্টর শরৎচন্দ্র পরিডা।
2: সমস্তঙ্কর নিজ বিরুদ্ধে এক সাধারণ অভিযোগ, মতে সময় না। বাস্তবরে আমি ঠিক সময়ে কার্যটি সম্পাদন করা নিজক সুলভ করে না। সময় বড় বলবান, অখণ্ড, কেবে নষ্ট হুয়ে না। প্রতি মুহূর্তর মহত্ব নিয়ারা, এহা সৃজনশীল ও কর্ম প্রেরণার ছলছল। যে সময়ে যাহা দান বা সংগ্রহ করা কথা, কার্য সম্পাদন করা কথা, তাহা নকরি সময় গোড়াই দেলে কার্যটি সফল হুয়ে না। কাল সেই কর্মর রসপান করে দিয়ে। মানুষের বিশ্বাস আজি ঠারু আসন্তকালি তাকে বেশি সময় মিলিব, এহা জীবনযাত্রারে এক বিড়ম্বনা, সময় পরিচালনার এক ত্রুটি। সময় কার্যটি নেই অতিথি পরি আসে, উপযুক্ত স্বাগত সৎকার নকলে নিরাশ হয়ে ফেরি যায়। মনুষ্য ভাসমান তৃণখণ্ড নুয়ে, সময়ের স্রোত তাকে মনইচ্ছা জেনে নাই তেনে টাণি নিয়ে যাব। মনুষ্য হচ্ছে স্বাধীনকর্তা, স্বতন্ত্র। মূল্যবান সময়ের আহ্বান ও সংকেত কেবল বিচারবন্ত বুঝি পারে, তার সদুপযোগ করি নিজের দক্ষতা ও পুরুষার্থক সার্থক করে, তার কর্তৃপ্রাণর মহত্ব ও গৌরব বড়ে। কার্যটি হব তো এপরি ভাবি অনির্দিষ্ট কাল পর্যন্ত কাল গড়ে কার্য আরম্ভ করুণুথিবা ব্যক্তি দীর্ঘসূত্রী অটে। সূক্ষ্মদৃষ্টি ও দূরদৃষ্টির অভাব ও আলস্য দীর্ঘসূত্রতার কারণ। দীর্ঘসূত্রী তামসিক কর্তা ভাবে নিন্দিত হুয়ে। পাপুলরে থিবা গুড় কহুণকু বইগলা পরে তাকু খাই হুয়ে নাই। ঠিক সময়ে ঠিক কাম নকরি দুর্লভ সময় গড়াই দেলে কার্যটি ব্যর্থ হয়ে যায়। তাহা আম চলণীরে নির্গুড় কহুণকু বই যায় বলে কহন্তি। কার্যটির সম্পাদন সময় গড়িগলে মানুষ নিরুপায় ও অসহায় হয়ে পড়ে। অন্য বিদেশী মানক তুলনায় আমি সময়ানুবর্তী নহু। আমি সৃজনাত্মক কার্য নকরি সময় অপচয় করু। পর্বতরু নির্গত নদী, গছরু পতিত পত্র, বহি যাইথিবা পানি ও বিতি যাইথিবা সময় কেবে ফেরন্তি নাহি। ভারতীয় সংস্কৃতিরে আলস্যকু শরীররে থিবা মহান শত্রু কই নিন্দা করা যাইছি। আলস্য পরায়ণ ব্যক্তি অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করি পারে নাহি। নীতিজ্ঞ বিদুর কহন্তি উন্নতকামী ব্যক্তি আলস্য, ঘুমাইবা, ভয়, ক্রোধ ও দীর্ঘসূত্রতাকু বর্জন করিবা আবশ্যক। সময়ের অভাব কহি সম্পর্ক ও কর্তব্যকু এড়াই যিবা নিকৃষ্ট ব্যক্তিত্বর পরিচয়। কালক্ষেপণ অভ্যাস নিরব ক্ষতিকারক। কাল বিলম্ব কলে বহুত কিছু হরাইবাকু পড়িথায়। জীবনরে সামান্য বিলম্ব অচিন্তনীয় অসুবিধা তথা অপূরণীয় ক্ষতি ঘটাই পারে। অনাবশ্যক মানসিক চাপ সৃষ্টি হুয়ে। যে দ্বীপ লিভি

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: হজি সারিছে হৃদয়টি মোর তুম ভাল পাইপারে, বতী ঘরটিয়ে যাইছি মো পাই সে কেউ সাগর তীরে। দ্বৈতকণ্ঠে মহম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি গাইছেন মনোজ মহান্তিঙ্কর অন্য এক রচনা।

0: আচ্ছা খুশি মতে কুহ কেমিতে লাগিলা এই শিক্ষা অনুষ্ঠান
1: বহুত ভালো পরিবেশ এঠার অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা পিলা মানে সমস্তে যেমিতে ভারি আপনার লাগিলে
0: হও আজি কথা সেদিকে থাও টিকে ঘন্টাকু চাইলা।

শ্রোতা বন্ধু, আবাল বৃদ্ধ বনিতা আজ প্রত্যেক ভিতরে সোশিয়াল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম প্রতি সৃষ্টি হয়েছে গোটে দুর্বার আকর্ষণ। সবু বয়স ও বর্গর মানুষ মানে ই সোশিয়াল মিডিয়া মায়ার বায়া। ই মায়া আ আকর্ষণ কবলর নিজকে মুক্ত করা আজ মানুষ গোটে দুরূহ ব্যাপার। পারম্পরিক গণমাধ্যম পরি এর মধ্যে অনেক কথা আমাকে শিখবাকে মিলুছি, দেশ বিদেশের খবর জাণি হচ্ছে, মনোরঞ্জন ভরপুর সুযোগ মধ্যে আছে। তবে বড় কথা হল সোশিয়াল মিডিয়া মাধ্যমে বা সামাজিক গণমাধ্যম মাধ্যমে প্রতিদিন শহ শহ লক্ষ লক্ষ কোটি কোটি লোক পরস্পর সহ জড়ি হয়ে পড়ছন্তি।

শ্রোতা বন্ধু, এক গুরুত্বপূর্ণ ঘোষণা কই রকুছ। মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে। চলিত জুন মাস 28 তারিখ রবিবার দিন 11টা সময়ের আকাশবাণীর সবুকেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএচ সেবা, এফএম রেনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ 5টি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনের কথা শুনবাক মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্র এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব। সেই 28 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ দেশবাসী উদ্দেশ্যে উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুনি থরে সেই রবিবার রাতে 8টা সময়ের যে শ্রোতাবন্ধু মানে মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করা চাহিদি সে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট মাই জিওভি ডট ইন র টোল ফ্রি নম্বর 1800 1117 রে ফোন করে সেমানকর মত রেকর্ড করে পারিবে। শুনিলে এক গুরুত্বপূর্ণ ঘোষণা।

শ্রোতা বন্ধু, মনস্তত্ত্ববিদ মানে কৌছন্তি যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার পাই মানুষের শরীর এবং মন উপরে তার গুরুতর প্রভাব পড়ুছি। ডাক্তার মানে মধ্যে চেতাবনী দেলে যে সোশ্যাল মিডিয়ার মাত্রাধিক ব্যবহার বা অনুরক্তি বিভিন্ন প্রকার রোগর কারণ হচ্ছে। অর্থনীতিজ্ঞ মানে কহিলে যে মানুষের উৎপাদকতা উপরে মধ্যে খুব প্রভাব পড়ুছে। সমাজ বিজ্ঞানীক মতরে ইহা মানুষকে ক্রোধী, অসহিষ্ণু এবং অসুয়াগ্রস্ত করুছে, যাহা আদৌ এক সুস্থ সামাজিক বাতাবরণর সম্ভাবনা নহে।

শ্রোতা বন্ধু, সামাজিক গণমাধ্যমর সবু কুখ্যাতি বা কুপ্রভাব সত্ত্বে ইয়াকু ছাড়ি রহিবা বা ইয়াকু দূরেই ইয়াঠু দূরেই রহিবা নিশ্চিত ভাবে বর্তমান পরিস্থিতির গোটে প্রলাপ হব, গোটে অবাস্তব পরিকল্পনা হব। তেমনি সোশ্যাল মিডিয়ার সদুপযোগ করে পারলে আমি বহুত ভাল, বহুত কাম ইয়াদ্বারা হয়ে পড়ব, নিজের হিত সাধন সহিত দেশের হিত মধ্যে হয়ে পড়ব। তেমনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বেড়ে যথেষ্ট সচেতন ও সাবধান হওয়া উচিত। কৌশি মিছ খবর বা গুজবর হঠাৎ প্রতিক্রিয়াশীল নহই কিংবা মিথ্যা খবর কি গুজবর প্রভাব সামাজিক গণমাধ্যমে প্রচার বা প্রসার করিবার নিবৃত্ত রুহন্তু। নিজের ব্যক্তিগত তথ্য গুড়িক যাহা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আকাউন্টে রয়েছে সেসবুরে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করন্তু। ছোট ছোট পিলামানকর অভিভাবক মানে পিলামানক প্রতি সতর্ক দৃষ্টি রাখিবা দরকার যেতবেলে সেমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুছন্তি। দেখিবা পড়িব যে সেমানে কো প্রকার কন্টেন্ট গুড়িক ব্যবহার করুছন্তি আউ সেমানকর সোশ্যাল মিডিয়ারে জড়িত রহিবার সময় সীমিত মধ্যে হওয়া উচিত, কারণ সতর্ক ও সচেতন হলে হি আমি সামাজিক গণমাধ্যমে নিশ্চিত ভাবে সুরক্ষিত রহিপারিবা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শুনন্ত সান্তালি গীত পরিবেশন করছেন বৈদ্যনাথ সোরেন এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড

0: প্রসন্ন শতপথী এবং উপস্থাপনার নীনা সাহু। অর্থ মন্ত্রণালয় অধীনস্থ জরুরীকালীন জাতীয় ক্রেডিট গ্যারেন্টি ট্রষ্টি কোম্পানী লিমিটেড দ্বারা পরিচালিত জরুরীকালীন ক্রেডিট লাইন গ্যারেন্টি যোজনার জনসচেতনতা নিমন্তে এক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যোজনার ব্যাপক প্রচার প্রসার সহ অংশীদারমানের সচেতনতা বৃদ্ধি করা এই কার্যক্রমের উদ্দেশ্য লা। এই যোজনা রাজ্যের সূক্ষ্ম ক্ষুদ্র মধ্যম উদ্যোগগুলিক স্বল্পকালীন আর্থিক আহ্বান দূর করা, নিযুক্তি সুরক্ষা সুনিশ্চিত করা এবং শিল্প কার্যকলাপের নিরন্তরতা বজায় রাখবেন সহায়ক হব বলে আবাহক প্রণব বিশ্বাস কহিথিলে।
1: আমার যেতে বি এমএসএমই ইউনিটস আছি সবকু 90% গ্যারেন্টি কভারেজ করা, তাহার ভিতরে যেতে বি আমাউন্ট আছে সব ব্যাংকের যা রেট অফ ইন্টারেস্ট আছে ভালো রেট অফ ইন্টারেস্ট দিয়েছি সবকু। গ্যারেন্টি কভারেজ পাই কোনসি প্রকারে পয়সা দিবার দরকার নাহি, সরকার সম্পূর্ণ পয়সা বিয়ার করিবে এবং 100 কোটি টঙ্কা সুধি আমার যেতে বি এমএসএমই ইউনিটস আছে সেতে সুধি অ্যাডভান্স হয়েপারি। এই অ্যাডভান্স আমার 5 বর্ষ পাই দিয়া হব, তার ভিতরে কিছু মোরেটোরিয়াম পিরিয়ড বি আছে এবং এই স্কিম যেবে কোভিড শুরু হয়েছিল সেই সময় সেই ইমার্জেন্সি ক্রেডিট লাইন শুরু হয়েছিল, আজ বিভিন্ন প্রকার যেবে যেবে ইমার্জেন্সি আসুছি আমি সেই ক্রেডিট লাইনটা এক্সটেন্ড করুছি সবু। এবে এই ওয়ার পাই আমার এই ক্রেডিট লাইনটা নিহায় দরকার পড়ছে এবং সব যেতে বি ইউনিটস আছে মু সবর রিকোয়েস্ট করুছি যে এই বেনিফিটটা নেওন্তু। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সক্লুসিভলি আপনাকে এই বেনিফিটটা দৌছি তাকে আপনার সবুঠু বেনিফিট হাই পারিবে।
0: আন্তর্জাতিক যোগ দিবস অবসরে কটক শহরের বিভিন্ন স্থানে যোগ দিবস পালন করা যাইতিলা। কটক সিলভর সিটি বোট ক্লব পার্কিংরে এনসিসি কটক শাখা পক্ষের যোগ শিবির আয়োজন করা যাইতিলা। আনন্দ মার্গ প্রচারক সংঘর তিনজন বরিষ্ঠ যোগ প্রশিক্ষক এই শিবিরের দৈনন্দিন জীবনের যোগাসন ও প্রাণায়ামর আবশ্যকতা বিষয় বুঝাইলে। আজ মানুষের ব্যস্ত জীবনশৈলী যোগাসন ও প্রাণায়াম অভ্যাস কিপর সে শরীর ও মনক সুস্থ রাখবেন সহায়ক হব সে শিবিরের যোগ দিয়ে এনসিসি কটক মুখ্য কার্যালয়ের অধিকারী ক্যাডেট এবং বিভিন্ন স্কুলর ছাত্রছাত্রী মানুষ যোগাভ্যাস করাইলে। এই শিবিরের 1000 ক্যাডেট যোগাসন করে। সেইপরি ভারতীয় যোগ সংস্থান কটক যোগ জেলা শাখা পক্ষ জয়প্রকাশ নারায়ণ পার্ক যোগ কেন্দ্র পরিসরের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। ওড়িশা হাইকোর্টর অবসরপ্রাপ্ত বিচারপতি বিমল প্রসাদ দাস এতে মুখ্য অতিথি রূপে যোগদে কহিলেন যে বরিষ্ঠ নাগরিক ভি যুবক যুবতী মধ্য নিজের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ নিয়মিত যোগ ও প্রাণায়াম অভ্যাস করা আবশ্যক। এসহ উন্নত জীবনশৈলী প্রতি মধ্যে ধ্যান দেওয়া হব বলে জষ্টিস দাস কহিলে। পারস্পরিক সহমতি এবং দ্বারদেশে ন্যায় প্রদানর দৃষ্টিকোণক আগক বড়াই ওড়িশা উচ্চ ন্যায়ালয় নির্দেশক্রমে ওড়িশা রাজ্য আইনসেবা প্রাধিকরণ দ্বারা সমাধান সমারোহ সচেতনতা শিবির আয়োজিত হয়েছে। কার্যক্রমে ওড়িশা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি সমেত অন্য বিচারপতি যোগদে বিবাদগুড়িকর পারস্পরিক সহমতি মাধ্যমে সমাধান গুরুত্ব প্রদান করে। জিল্লা হালচাল আজ এতিকি, আসন্তকালে জিল্লা হালচাল রে শুনিবে দেবগড় জিল্লা সম্পর্কে।
2: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। ইংল্যান্ডর ম্যাঞ্চেষ্টর ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ অন্তর্গত ভারত এবং বাংলাদেশ মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচর ধারাবিবরণী রিলে করে প্রচার করছ আকাশবাণী দিল্লী।

0: এই দেখো দেখো বড় বাঘটে এই সে পাহাড় উপরে যাচ্ছে
1: বাঘ নুয়েলিও বাঘ ডুমা
2: কেতে লোক তো বাঘ ধরি ধরি খাউছি কাহারে ডুমা
3: কে জানি
2: বাঘ কে বাঘ ডুমা কে জানিছি
3: হেলে মতে ভারি ডর লাগুছি একা
0: এই কে যাওছ
1: আরে কে যাওছ
0: কে

0: ଆଉ ପାଖରେ ତା ଭାଇ ଅଲେଇ ବିରିଆର ଝିଅ ସନ୍ତୋଷ କୁମାରୀ ଗୋଟିଏ ହାଣ୍ଡିରେ ସଢ଼ା ମାଣ୍ଡିଆ ପଲେ ଘୁଷୁରୀ ଛୁଆଙ୍କୁ ଖୁଆଉଥାଏ। ସେତିକିବେଳେ ସୂର୍ଯ୍ୟ ଦୁଇ ଲାଠି ଉପରକୁ ଉଠିଛି।
1: କିରେ ରାମ ନାୟକ କିରେ
2: ପ୍ରାଚୀନ, ମୁଁ ଠେଙ୍ଗାକୁ ବିଭା ଦେବି ପ୍ରାଚୀନ।
1: ସତେ ଭଲ ହବ, ଭଲ ହବ, କନିଆ ଠିକ କରିଛୁ?
2: ଆରେ ସତ କଥା, ବାଟ ଯାକ ଭାବିଛି ଏକଦମ ଜାକଜମକରେ ବିଭାଘର କରିବି ବୋଲି, କନିଆ କେନୁ ଆଣିମି ସେ କଥା ତ ମୋତେ ଭାବିନି, ହେଲେ ମଲୁକୁ ପାଇଲାନି।
1: କିରେ ପଚାରୁଛି ପରା, କନିଆ ଠିକ କରିଛୁ ନାଇଁ କହ?
2: ନାଇଁ ପ୍ରାଚୀନ, କନିଆ ତୁଇ ଠିକ କର।
1: ମୁଇଁ କି ପାଇଁ କରିବି, ଠେଙ୍ଗା ନିଜେ ଠିକ କରୁନି।
2: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ କଲା, তার ইষ্ট সেটি পাই কিছ মুই অনেই বসতেবি কি
1: তোর কন্যা কে ঠিক করে দেছিলা তোর পাই রে
2: উদলিয়া উদলিয়া
0: টিকে দূরে থাই সন্তোষ কুমারী বি হসি পকাইলা
2: নাই নাই নাই প্রাচীন তুই জানি নু আজ তার মা মতে যা কইছি না
1: কোন সারিয়াদান
2: সি অছি যে তোর জনাশুনা আউ যদি কি থিব
1: কিপাই আউ বাবু নিজের গাঁ ছাড়ি ভিন গাই তুই খোঁজি যাবু আচ্ছা ছাড় ভাববা

দাদিবুড়া, তোর মনে আছি না দাদিবুড়া, কি দোষ মুই করেছিলি তোর? তুই মোর সর্বনাশ করি দিলু রে দাদিবুড়া, সর্বনাশ করি দিলু। যদি কহছু ঠেঙ্গা মোর খারাপ ডুমা, গোটে ভল ডুমা কাহিন লাগি নাই দিলু দাদিবুড়া। পারলি বড়িলি ঢাঙড়া কলি শেষরে মোর পুকু, মোর মুহরে গৈঠা মরে মরে দুর্দেশ সুবিধা করে দিলু রে দাদিবুড়া, মোর খাইবা ভাতরে ধুরে দিলু।

আহুরি বহর হয়ে যাও, মেঘ ও যাই মরেছে বাড়ায় অজারি হয়ে যা, দেখ তো যাই কন্ধবেড়া পদর লরে কাটি চড়ি নার গছরে অজারি দে।

0: আসতে মিস হ্যামিল্টন, খুব আসতে। দেখুন তো, এটার গড় খসে গেলে আর রক্ষা নাই কি? তলুকু যাই দেখুন তো, কেতে উচের আমি পৌঁছে যাইছে।
1: আমার সেই ডাকমোলা নুয় ধরা এই চেহারাটি ফর্দে ধরা কাগজ পরে দিচ্ছি, আর তার সামনে সেই মস্ত পিয়াশাল গছটা সতে যেমন গোটা ছোট ক্রটন নয় কি?
2: বাহ, কি চমৎকার দৃশ্য! হাউ এক্সাইটিং! চারিআড়ে কেতে উচ্চ উচ্চ পাহাড়, পৃথিবীটা যেমিতি খালি পাহাড়ে ভর্তি। দুনিয়াটারে মনুষ্য কি নগরী বলে যেমিতি আও কিছু হেলে নাহি। ও মিস্টার দেও, দেখুন তো, আপনার মধ্যে তলকু চাই দেখুন তো, চাই পারিবে কি এঠারু?
1: আমি এমিতি আপনার ছায়াটা দেখু অন্য ঠারে, অন্যকে অভয় দেবা যাই নিজকে অভয় দেই থাউ কেবল নিজ মনকে বুঝাইবা পাই। মোর কিছু হেলে ভয় নাহি, পিলাদিনু পাহাড় উপরে চড়িবা মোর অভ্যাস কি না, পাহাড় রাজ্যরে যাহার জন্ম তা পক্ষে এত কিছু নূয়া কথা নয় মিস হ্যামিল্টন।
2: মু বি বহুত কুছ পাহাড় চড়লিনি, ললিতগিরি, মহেন্দ্রগিরি, কপিলা, শিমুলিপাল, বহুত উচ্চ উচ্চ পাহাড়। ও মিস্টার দেও, এই দেখুন তো, আপনক গ্রেহাউন্ড তো খুব সাহসী, অতি সহজরে তো সে আমাকে বাট দেখে আগে আগে পাহাড় উঠুছি। আচ্ছা, এখানে কিছু হিংস্র জন্তুঙ্ক ভয় নাহি তো?
1: নাই নাই, কিছু ভয় নাই, দোরা আমার পূর্ণ দায়িত্ব যে নেই সারিছে সে পাখেরে থিলে কিছু চিন্তা নাই। মিস হ্যামিল্টন, মিস হ্যামিল্টন, আপন তো মহাভারতর গল্প পড়িছন্তি, এই মো ডোরার পূর্বপুরুষ বোধে পঞ্চ পাণ্ডবঙ্কু স্বর্গকু বাট কড়াইথিলে। হাতটা ধরুন তো দেখি মিস হ্যামিল্টন। না, আও কিছু ভয় নেই, এত উঠন্তু উঠন্তু, এত উঠন্তু, বেশ আপনার বাঁ পাদটি এই পথর উপরে পকাতু, আও এণিকি কিছু ভয় নেই মিস মিস হ্যামিল্টন। পাহাড় উপরক এই চলা বাটটা এটার খুব সরু হয়ে পড়েছে কি না, সেথিপে গোড়া আপনার টিকে স্লিপ করে গেল। আই এম রিয়েলি ভেরি সরি।
2: ও না মিস্টার দেও, মুজে আদৌ পারুনি, প্লিজ।

0: আজ সন্ধ্যার এই তোফান লাগি অত্যন্ত দুঃখিত কর্নেল হ্যামিল্টন, ঈশ্বর ধন্যবাদ আমি নিরাপদে ফেরি আসছে।
1: কি আশ্চর্য, ওয়াই আর ইউ সরি অ্যাবাউট ইট মিস্টার ডেও, আপন দুঃখিত কাহিনী আপন থিবারু মু মো লাইফ সেভ করি পারিলা মুই ফেরি পারিলা ও শিওর।
2: ওহ কি ভীষণ তোফান, ক্রিসমাস।

0: ধন্যবাদ।
1: আপন খুব অসুস্থ বোধ হচ্ছে মিস্টার ডেও, বারান্দাকে চেপে কি খোলা পাবন?
0: ধন্যবাদ। এক্সকিউজ মি কর্নেলস, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি।
1: ও মিস্টার ডেও, আপন খুব অসুস্থ হয়ে পড়ছেন, আসুন তো এ পাখ ঘরকো।
2: ইয়েস মিস্টার ডেও, ডু টেক ফর রেস্ট।
0: রেস্ট, মোর রেস্ট দরকার, রেস্ট, মোর রেস্ট দরকার, রেস্ট।

উচিত যাহা তাহার চরিত্র ও ভবিষ্যৎকু শুদ্ধ করিবা সহ তাহার চলনি পরম্পরা ও সংস্কৃতির মধ্যে সম্মান রাখিব। এই সম্বন্ধে কাহিনীটি, থরে জনে রাজা শিকার পাই জঙ্গলকু গলে, দিন যাই সঞ্জ নহিলা, হেলে শিকার কিছু পাইলে নাহি। বিফল মনোরথ হই রাজপ্রাসাদকু আসুথিবা বেলে গোটিয়ে গছ কোরড়রে দুইটি শুয়া ছুয়াঙ্কু পাইলে। এ শুয়া দুইঙ্কর লালন পালন কথা ভাবিলা বেলে দেখিলে জনে সাধু মহাত্মা ও জনে ব্যাধকু। এ দুইজনকু শুয়া দুইটি দেই রাজা ফেরিলে। এয়া ভিতরে ছ মাস বিতিগলা। রাজা দিনে কৌতূহল বশত হই ভাবিলে সে শুয়া দুইঙ্কর কথা কেমিতি অছন্তি দেখিবা পাই রাজা বাহারিলে। সাধু মহাত্মাঙ্কর আশ্রমরে পালিত শুয়া রাজাঙ্কু দূররু দেখিয়া মাত্রে অতিথি দেবতা জ্ঞান করি উচ্চ স্বরে কহিলা, স্বাগতম স্বাগতম, রাধে রাধে। বড় আনন্দিত হয়ে রাজা, বাহ কেড়ে সুন্দর কথা শিখিছি ম। আহুরি কৌতূহল জাত হেলা অন্য শুয়াটি দেখিবা পাই। শিকারীর ঘরে যাই পৌঁছন্তে সেঠারে পালিত শুয়া কটুবচন কহিবা আরম্ভ কলা, দূর দূর পলা পলা। বড় খারাপ লাগিলা রাজাঙ্কু, আশ্চর্য বি হেলে। আরে গোটিয়ে জায়গার গোটিয়ে দিন গোটিয়ে প্রকার দুইটি শুয়া আনিলি, হেলে সেমানঙ্ক প্রকৃতি পুরা অলগা। এহার কারণ জানিবা নিমন্তে আশ্রমরে থিবা মহাত্মাঙ্ক শরণাপন্ন হেলে। সাধু রাজাঙ্কু বুঝাইলে, হে রাজন, এহার নাম হেউচি সঙ্গদোষ। গোটিয়ে শুয়া ব্যাধঘরে বড়িলা, তার পাঠ পড়িলা, তেণু সেইপরি কহিলা। আউ গোটিয়ে গুরুকূলরে রহিলা, সেই পানি পবন পরিবেশ পাইলা, তেণু রাধে রাধে কহিলা। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই পরিবেশ বা সঙ্গর প্রভাব হি সবুঠারু বেশি দায়ী। এবে বহুত বড় ঘরের পিলামানে পরিবেশ অভাবরু সঙ্গ দোষরু অবাটরে পাদ দেউচন্তি, যাহা পিতামাতাঙ্ক পাই মুন্ড ব্যথার কারণ হয়েছি। মহাভারতকু দেখুনাহান্তি, মহাভারতরে দুইটি বলিষ্ঠ চরিত্র হেউচন্তি কর্ণ আউ অর্জুন। কর্ণ সবু গুণরে, রূপরে, দানরে, সেবারে, বীরতারে অর্জুনঙ্ক ঠারু আগুয়া থিলে, ও অর্জুন এ সবুথিরে দুর্বল। কিন্তু ফল হেলা কণ? কর্ণঙ্কর হেলা দুঃখদ মৃত্যু, আউ অর্জুন হেলে বিশ্ববিজয়ী। কারণ রাতি পাহিলে কর্ণ যাহা সহ বসা উঠা করুথিলে সেমানে হেলে শকুনি, দুর্যোধন, দুঃশাসন পরি চরিত্র, যেউমানঙ্কর কাম হেউচি অন্যের ক্ষতি করিবা। আউ অর্জুন শয়নে স্বপনে জাগরণে যাহার পাদপদ্মকু ভরসা করিথিলে সে হেউচন্তি বিশ্বনিয়ন্তা ভগবান। তেণু কর্ণর পরিবেশ তাঙ্কু অভাগা কলা, আউ অর্জুনকু ভাগ্যবান কলা। তেবে এ পরিবেশকু সজাড়িবা কেমিতি? শ্রোতাবন্ধু, যেতে ভল কাম করুচন্তি, যথা দরিদ্রকু সাহায্য দৌচন্তি, রোগীর সেবা করুচন্তি, ঈশ্বর আরাধনা করুচন্তি, এ সবু কাম পিলামানঙ্কু দেখান্তু ও শিখান্তু। আউ যদি কিছু মন্দ কাম করুচন্তি, যথা নিশা পানি খাউচন্তি, কাহাকু সমালোচনা করুচন্তি, কাহাকু গালি দৌচন্তি, এ সবু যেতে সম্ভব পিলাঙ্কঠারু দূরেই রখন্তু। বাহার পরিবেশ সিনা খারাপ হইয়াইছি বলে আমি কহুছে, হেলে ঘরে তো অন্তত আমি এক ভল পরিবেশ আমার পিলাকু দেইপারিবা? নহেলে কালি সকালে আম পিলা যদি অবাটরে পাদ দিয়ে, তেবে বাপা মা আগে নিজকু ক্ষমা করিপারিবে তো? তেণু পিতামাতাঙ্কর আচরণ, উচ্চারণ, আদর্শ, বুঝামণা এসবু প্রথমে সুন্দর হওয়া উচিত নুহে কি? কারণ মাঠিয়া বঙ্কা হলে দোষ মাঠিয়ার নুহে, কুম্ভারর। এক অনুকূল পরিবেশে যদি মঞ্জিটিয়ে গছ হই ফুলফল দেইপারুচি, মনিষরূপী গছ সফল হেবনি কাহিঁকি? তেণু চেষ্টা করিবা আমকু ব্যাধর পরিবেশ নুহে, সর্বদা সাধু মহাত্মাঙ্ক পরিবেশ মিলু, ও আম ওঠর সবুবেলে ঝরি পড়ু সে মনজ্ঞ সঙ্গীত, কুট কপট স্বভাব যাহার তাকু দুরুমু করই জুহার, মোতে নমিসাও তাঙ্ক সাথীরে সদা রখ।

বিদুর শ্রোতা, মৈত্রেয় বক্তা, সৃষ্টি সর্জনার বর্ণনা ক্রমে দিন রাতে পক্ষ মাস বর্ষ ইত্যাদির স্বরূপ, যুগ মানঙ্কর উৎপত্তি ও বৈশিষ্ট্য, মন্বন্তর মানঙ্করে ভগবানঙ্কর আত্মপ্রকাশ, অমুখ দৃষ্টিরে ব্রহ্মাঙ্কর বেদ সৃষ্টি, সনক সনন্দ কুমার সনাতন আদিঙ্ক জন্ম ইত্যাদি গোটিক পরে গোটিয়ে দিব্য কল্পনা মালা গুন্থিলা পরি গুন্থা হয়েছে।

নমস্কার শ্রোতা বন্ধু, প্রভাতর এই মঙ্গল মুহূর্তরে আপনার শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা কার্যক্রম।

শ্রোতা বন্ধু, আজ যোগর কথা কহিলে আমি সবু ভারতীয় এ বিষয়ে অল্প বহুতে অবগত অছু। যোগর আদর এবে বিশ্বর অন্য দেশ মানকরে মধ্য বড়িবার লাগিছে। যোগ হেউছি সুস্থ জীবনর মূল মন্ত্র, যোগ হেউছি আধ্যাত্মিক সাধনার মার্গ, যোগ শরীর তত্ত্বর সাধনা, যোগ হেউছি মনকু নিয়ন্ত্রণ করিবার কলা ও বিজ্ঞান। যোগ সম্পর্কে ভারতের মুনি ঋষি তথা বিদ্বান পণ্ডিত মানে অনেক শাস্ত্র রচনা করেছেন। মহর্ষি পতঞ্জলি তাঙ্ক যোগ দর্শনরে যোগ সাধনা পাই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বিস্তৃত ভাবে বর্ণনা করেছেন। গত 21 তারিখ দিন আম দেশ সমেত সমগ্র বিশ্বরে পালন করা যাইছি অন্তর্জাতীয় যোগ দিবস। লোকমানঙ্কু যোগর উপাদেয়তা সম্পর্কে অবগত করাইবা এবং যোগ প্রতি অধিকরু অধিক আগ্রহ সৃষ্টি করিবা নিমন্তে এই দিন এক বিশেষ দিন নিশ্চয়। হেলে যোগ অভ্যাস তো প্রতিদিন অনিবার্য। প্রত্যেক দিন যোগ অভ্যাস মানুষের শরীর ও মন পাই নিহাতি আবশ্যক। প্রতিদিন যোগ অভ্যাস করুথিবা লোক সুস্থ ও নিরাময় জীবনযাপন করুথিবার প্রমাণ আম পাখরে অনেক রহিছি। সাধু সন্থ ও যোগী সন্ন্যাসী মানে প্রতিদিন নিয়মিত যোগ অভ্যাস করুথিবা কথা সেমানে কইথান্তি।

শ্রোতা মধ্যে কৌলি আপনার আমি আজ এ দুনিয়া আসিছে দিনে না দিনে আমি এ দুনিয়া ছাড়ি চালি যাওয়া পড়ব যা চিরন্তন সত্য কিন্তু প্রতিটি মানুষ আজ নিজে নিজের নিষ্ঠা সাধনা একাগ্রতা বলরে সে সফলতার শীর্ষে পৌঁছি পারে কিন্তু এ দুনিয়ার হারি যাই মানুষের তা হারিবার কারণ তার পারিপার্শ্বিক অবস্থা তা পরিবার এমিতিকি সে নিজে মধ্যে হয়ে পারে তেণু প্রতিমুহূর্তকে সামনা করে আগুক বড়া ভিতরে কথাটিয়ে মনকু আসে সংসার ভিতরে ঘর করে পথর পড়লে সহি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনো শুনো শুনো গাঁ ভাই ভৌণী মানে, KYC আপডেট র মেসেজ কু অনদেখা করন্তু নাহি, তুরন্ত KYC আপডেট করান্তু। যদি পরিচয় কিংবা ঠিকণারে কোনোসি পরিবর্তন নাহি, তেবে আপনকর ব্যাংক কিংবা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিং কো পাখকু যান্তু, কিংবা ব্যাংক রে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে স্বঘোষণা দিয়ন্তু। এবং যদি কোনসি পরিবর্তন অছি, তেবে পরিচয় এবং ঠিকণার সর্বশেষ প্রমাণ দেখান্তু, খাতাকু সক্রিয় রখি করি ব্যাংকিং সেবার লাভ উঠান্তু। নিজর KYC আপডেট করিবা পাই নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েত।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আমার গীতরে শিল্পী দীপক কুমার কর পরবর্তী গীত গাইছেন শুভেন্দু মুন্ডঙ্কর রচনায়।

0: পাকুয়া পাতি
1: বুঢ়া বুঢ়ী হল কি
0: আচ্ছা
1: কথাটা হল কোন দেখে
0: কেমতি
1: মন্ত্রী কর জোড়ি জনাইলে বলে আজ্ঞা আপনার জেমা সমান তিনিপুর হলে বর না
0: কোন করিবা ছোটিয়া
1: স্বর্গ মর্ত্য পাতাল তিনিপুরে বর না গোটি গোটি বর কহুছি তাহলে শুনুন
0: ঠিক আছে
1: কবি সূর্য বলদেব রথ চন্দ্রকলা কাব্যের গোটায় পদ লিখিলে
0: লেখুন তো
1: বলে নাক